শ্রোতা বন্ধু, আমি বর্তমান এক ভর্চুয়াল তথা অনলাইন যুগরে বাস করছু। সমস্ত তথ্য ডিজিটাল হেলানি, প্রত্যেক কার্য কম্পিউটর এবং মোবাইল সাহায্যে করা যাচ্ছি। আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যকু ইন্টারনেট মাধ্যমে অন্য মানুষ দেছু। এই তথ্যগুলো কতক লোক বেআইন ভাবে ইন্টারনেট ব্যবহার করে এসএস করছন্তি। এই অপরাধিক কার্যকলাপক সাইবর অপরাধ কুহাযায়। সাইবর অপরাধ হেউছি এক অপরাধিক কার্যকলাপ যাহা কি এক কম্পিউটর সিস্টম, এক নেটওয়ার্ক কিংবা নেটওয়ার্ক উপকরণ ব্যবহার করে করা যাইথাই। এই অপরাধী মানে হ্যাকিং, ভাইরাস অ্যাটাক, মালওয়্যার অ্যাটাক ইত্যাদি বিভিন্ন কৌশল ব্যবহার করে অন্য কম্পুটরকু টার্গেট করিবা পাই এক কম্পিউটর সিস্টম কিংবা ডিভাইস ব্যবহার করন্তি। এহা জনে ব্যক্তি, ব্যক্তিগত সম্পত্তি, এক সংগঠন, সরকার বিরুদ্ধে, সমাজ বিরুদ্ধে বিপুল প্রভাব পকাইবা সহিত আর্থিক ক্ষতি মধ্য ঘটায়। বড়ুথবা টেকনোলোজি সহিত অপরাধ মধ্য বৃদ্ধি পাউছি। আমি কিছু সাধারণ পদক্ষেপ গ্রহণ করি অপরাধর নিজকু সুরক্ষিত রাখিপারিবা। অপরাধকু রোকিবা পাই আমি প্রথমে আম কম্পিউটর তথা অন্য উপকরণগুলো সুরক্ষিত রাখিবা। এহাকু সুরক্ষা দেবা পাই আমকু অত্যাধুনিক সফটওয়্যার এবং অপরেটিং সিস্টম রাখিবাকু পড়িব। সর্বদা এক উত্তম মানর এন্টিভাইরাস ব্যবহার করিবাকু পড়িব। এহা সফটওয়্যার সিস্টম স্ক্যান করে, বিপদ চিহ্নট করে এবং অপসারণ করে। আমি যথাসম্ভব অজ্ঞাত ওয়েবসাইট পরিদর্শন করিবা ঠারু দূরে রহিবা উচিত। কোনসি অজ্ঞাত প্রেরকঙ্ক স্পাম মেসেজ, ইমেল র সংলগ্ন লিঙ্ক খোলন্তু নাহিঁ। সবুবেলে এক শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করন্তু। অপরিচিত লিঙ্ক কিংবা বিজ্ঞাপনরে কদাপি ক্লিক করন্তু নাহিঁ। যদি কোনসি সাইট সম্পূর্ণ সুরক্ষিত নুহে, তেবে নিজের ব্যক্তিগত সূচনা শেয়ার করিবা উচিত নুহে। এটিএম পিন, ওটিপি নম্বর কিংবা সিভিভি নম্বর শেয়ার করন্তু নাহিঁ। নিজের ব্যক্তিগত সূচনাকু কাহারি সহিত শেয়ার করন্তু নাহিঁ। সর্বসাধারণ স্থানরে থিবা চার্জিং পয়েন্টরে মোবাইল চার্জ করন্তু নাহিঁ। কোনসি প্রকার আর্থিক প্রলোভন, লটেরি ইত্যাদির বাহানারে কেহি যদি আপনকর ব্যাঙ্ক সম্পর্কিত গোপন তথ্য মাগুছি তাহা আদৌ দিয়ন্তু নাহিঁ।

0: ନମସ୍କାର ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଶିବ ଓ ଶକ୍ତିଙ୍କ ଦିବ୍ୟ ମିଳନର ମହୋତ୍ସବ ଶୀତଳ ଷଷ୍ଠୀ, ଯେଉଁଥିପାଇଁ ସପ୍ତାହ ବ୍ୟାପୀ ଚଳଚଞ୍ଚଳ ଥିଲା ସମ୍ବଲପୁର ସହର। ଢୋଲ, ମହୁରୀ ଓ ଘଣ୍ଟନାଦ, ସେଥିରେ ପୁଣି ନାଚ ଗୀତ, ଶୋଭାଯାତ୍ରାର ଆସର। ହଁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ପରିସମାପ୍ତି ହୋଇଛି ବର୍ଷ 2026ର ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଯାତ୍ରା। ନିରବି ଯାଇଛି ଉତ୍ସବ ମୁଖରିତ ଥିବା ଜନପଦ, ହେଲେ ଲେଖିଯାଇଛି ସାଂସ୍କୃତିକ ଇତିହାସର ଆଉ ଏକ ସ୍ୱର୍ଣ୍ଣୀୟ ଅଧ୍ୟାୟ। ମହାଦେବ ଓ ମା ପାର୍ବତୀଙ୍କ ଆଶୀର୍ବାଦରେ ଆମ ଜୀବନ ମଧ୍ୟ ସୁଖ, ଶାନ୍ତି ଓ ମଙ୍ଗଳରେ ପରିପୂର୍ଣ୍ଣ ହେଉ, ଏଭଳି କାମନା ସହ ଆସନ୍ତୁ ଆରମ୍ଭ କରିବା ଏ ସପ୍ତାହର ସାପ୍ତାହିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ବଲ ବାଣୀ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରଯୋଜନା ସନ୍ତୋଷ ପିଂ, ତଥ୍ୟ ସଂଗ୍ରହ ଓ ସମ୍ପାଦନା ସୁଭେନ୍ଦ୍ର କୁମାର ସାହୁ, ଏବଂ ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ସଙ୍ଗୀତା ସାହୁ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଗୋଟିଏ ମଞ୍ଚ, ସେଥିରେ ଜମିଥିଲା ହିନ୍ଦୀ, ଉର୍ଦ୍ଦୁ ଏବଂ ସମ୍ବଲପୁରୀ ଭାଷାର କବିତା ଆସର। ସମ୍ବଲପୁର ଅମୀର ଖୁସ୍ରୁ ଫାଉଣ୍ଡେସନ ପକ୍ଷରୁ ତପସ୍ୱିନୀ ପ୍ରେକ୍ଷାଳୟଠାରେ ଗତ ରବିବାର ଆୟୋଜନ ହୋଇଥିଲା ଉର୍ଦ୍ଦୁ, ହିନ୍ଦୀ, ସମ୍ବଲପୁରୀ ଭାଷାର ଜାତୀୟ କବି ସମ୍ମିଳନୀ। ଅନୁଷ୍ଠାନର ସଭାପତି ନାସିର ଫିରୋଜଙ୍କ ସଭାପତିତ୍ୱରେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ଉଦ୍ଘାଟନୀ ମହାସମାରୋହରେ ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବରେ ସମାଜସେବୀ ସିଦ୍ଧାର୍ଥ ଦାସ, ସମ୍ମାନିତ ଅତିଥି ଭାବରେ ଲକ୍ଷ୍ନୌର ବିଶିଷ୍ଟ ଚଳଚ୍ଚିତ୍ର ନିର୍ଦ୍ଦେଶକ ଜଲାଲ ସିଦ୍ଧିକି ଓ ଓଡ଼ିଶା ଉର୍ଦ୍ଦୁ ଏକାଡେମୀର ସଚିବ ସୟଦ ରବାନୀ, ଏବଂ ବିଶିଷ୍ଟ ଅତିଥି ଭାବେ ପଦ୍ମଶ୍ରୀ କ୍ରିଷ୍ଣା ପଟେଲ ଯୋଗ ଦେଇଥିଲେ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ଅନୁଷ୍ଠାନର ସମ୍ପାଦକ ମହମ୍ମଦ ପରଭେଜ ଅଲି ଖାନ ଆକାଶବାଣୀକୁ ତାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ଦେଇ କହିଥିଲେ,
1: ନମସ୍କାର, ଆମେ ମହମ୍ମଦ ପରଭେଜ ଅଲି ଖାନ, ଅମୀର ଖୁସ୍ରୁ ଫାଉଣ୍ଡେସନର ସେକ୍ରେଟାରୀ। ଆମେ ଏଇଟା ଦୁଇ ବର୍ଷ ହେଲା ଅମୀର ଖୁସ୍ରୁ ଫାଉଣ୍ଡେସନ ଟ୍ରଷ୍ଟ ତରଫରୁ ଗୋଟେ ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ଲେଭେଲର ହିନ୍ଦୀ, ଉର୍ଦ୍ଦୁ, ସମ୍ବଲପୁରୀର ନ୍ୟାସନାଲ ଲେଭେଲର ଗୋଟେ ମୁସାହାରା କବିତା ପାଠର ଆୟୋଜନ କରୁଛୁ। ଏଥିରେ ସାରା ଭାରତ ବର୍ଷରୁ କବିମାନେ ଆସିକିରି ଭାଗ ନେଉଛନ୍, ଯେମିତିରୁ ମହାରାଷ୍ଟ୍ର, ମଧ୍ୟପ୍ରଦେଶ, ୟୁପି, ଛତିଶଗଡ଼, ଓଡ଼ିଶା, ସବୁଆଡୁ କବିମାନେ ଆଉଛନ୍। ତ ଭାଷାକେ ଗୋଟେ ମଞ୍ଚରେ ସ୍ଥାପିତ କରିକିରି ତିନି ଭାଷାର ପ୍ରଚାର ପ୍ରସାର ଯେନ୍ତା ବଡ଼ ଧରଣରେ ହେଇପାର୍ବା ତାର ଗୋଟେ ଚେଷ୍ଟା। ଆଉ ଗତ ବର୍ଷ ଆମେ ତିନି ଜଣଙ୍କୁ ଉର୍ଦ୍ଦୁରେ ଅମୀର ଖୁସ୍ରୁ ଫାଉଣ୍ଡେସନ ଆୱାର୍ଡ ସମ୍ମାନିତ କରିଥିଲୁ। ଏ ବର୍ଷ ଆମେ ଏଥିରେ ସମ୍ବଲପୁରୀ ଆଉ ହିନ୍ଦୀ କେ ଯୋଡ଼ିଛୁ, ଏଥିରେ ବି ପାଞ୍ଚ ଜଣଙ୍କୁ ଆମେ ସମ୍ମାନିତ କରିଥିଲୁ।
0: କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ରାଉରକେଲାର କବି ଡକ୍ଟର କ୍ରିଷ୍ଣା କୁମାର ପ୍ରଜାପତି, ଝାରସୁଗୁଡ଼ାର ମୈନୁଦ୍ଦିନ ଜଖମୀ, ସମ୍ବଲପୁରର ଅଲତାଫ ହୁସେନ ହସରତ ଏବଂ ଭେଡେନ ବରଗଡ଼ର ଉତ୍ପନ୍ନ ଭୋଇଙ୍କୁ ତାଙ୍କର ଭାଷା, ସାହିତ୍ୟ ଓ କବିତା କ୍ଷେତ୍ରରେ ବିଶେଷ ଅବଦାନ ପାଇଁ ସମ୍ବର୍ଦ୍ଧିତ କରାଯାଇଥିଲା। ଏଥିସହ ଓଡ଼ିଶା ଉର୍ଦ୍ଦୁ ଏକାଡେମୀକୁ ମଧ୍ୟ ବିଶେଷ ସମ୍ମାନରେ ସମ୍ମାନିତ କରାଯାଇଥିଲା। ଉର୍ଦ୍ଦୁ କବି ତାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ଦେଇ କହିଥିଲେ,
2: ମୁଁ ଡକ୍ଟର ଜାହିଦ ନୈୟର ଅମରାବତୀ ମହାରାଷ୍ଟ୍ର ସେ ଆଜ ଅମୀର ଖୁସ୍ରୁ ଫାଉଣ୍ଡେସନ କି ଜାନିବ ସେ ୟହାଁ ସମ୍ବଲପୁର ମେ ଜୋ ଓଡ଼ିଶା କି ସରଜମିନ ସମ୍ବଲପୁର ବହୁତ ଅଚ୍ଛା ଏକ କୁଲ ହିନ୍ଦ ମୁଶାୟରା କବି ସମ୍ମେଳନ କା ଆୟୋଜନ କିଆ ଗୟା ଥା ଔର ମୁଝେ ୟହାଁ ପର ଆକର ବହୁତ ଅଚ୍ଛା ଲଗା। ୟହାଁ ପର ତମାମ ଜବାନୋଁ କା ସଂଗମ ହମନେ ଦେଖା, ଯହାଁ ପର ଓଡ଼ିଆ କେ ଶାୟରୋଁ କା ବି ଜୋ ହୈ ଇସ୍ତକବାଲ କିଆ ଗୟା, ଉର୍ଦ୍ଦୁ କେ ଶାୟରୋଁ କା ବି, ହିନ୍ଦୀ କେ ଶାୟରୋଁ କା ବି। ତୋ ଏକ ବହୁତ ଅଚ୍ଛା ତଜୁର୍ବା ମେଁ ୟହାଁ ସେ ଲେକେ ଯା ରହା ହୁଁ ଔର ଅମୀର ଫାଉଣ୍ଡେସନ କେ ହମାରେ ଜିତନେ ଭି ସାଥୀ ହୈ ମେଁ ସବକୋ ମୁବାରକବାଦ ପେଶ କରତା ହୁଁ ଔର ମୁଝେ ୟହାଁ ବୁଲାୟା ଗୟା ହୈ ଉସକା ଶୁକ୍ର।
3: ମେଁ ଅରୁଣା ହିନ୍ଦୁସ୍ତାନୀ, ରାୟପୁର ଛତିଶଗଡ଼ ସେ ବିଲଙ୍ଗ କରତି ହୁଁ। ୟୁଁ ତୋ ମେଁ ଭାରତ ବର୍ଷ କେ କଇ ମୁଶାୟରୋଁ ମେଁ ଆତି ଜାତି ରହତି ହୁଁ, କବି ସମ୍ମେଳନ ମେଁ ଲଗାତାର ମେରି ଭାଗିଦାରି ବନି ହୁଇ ହୈ ଔର ୟହାଁ ଆକର ମୁଝେ ବହୁତ ଅଚ୍ଛା ଲଗା। ଇସଲିଏ ଅଚ୍ଛା ଲଗା କି ନାସିର ଫରାଦ ସାହବ ଜୋ ଆପ ଲୋକ ଶାୟର ହୈ, ସମ୍ବଲପୁର କି ଧରତୀ କେ ଶାୟର ହୈ, ଉନ୍ହୋନେ କାଫି ମେହନତ କିଆ ଇସ ମୁଶାୟରେ କେ ଲିଏ ଔର ମୁଶାୟରା ବହୁତ କାମୟାବ ରହା ଔର ହମାରେ ସଭି ଶାୟରୋଁ ନେ ବହୁତ ଅଚ୍ଛା ପଢ଼ା। ମୁଝେ ଅଚ୍ଛା ଲଗା, ମେଁ ଦିଲ କି ଗହରାଇୟୋଁ ସେ ଇସ ମୁଶାୟରେ କା ଇସ୍ତକବାଲ କରତି ହୁଁ, ଉନ୍ହେଁ ତହେ ଦିଲ ସେ ଶୁକ୍ରିୟା ଅଦା କରତି ହୁଁ।
0: শ্রোতা বন্ধু, ওড়িশা সরকারঙ্ক সফল দুই বর্ষ পূর্তি উপলক্ষে সম্বলপুর তপস্বিনী প্রেক্ষাড়ে জেলাস্তরীয় কার্যক্রম বিকাশর ধারা ওড়িশা সারা কার্যক্রম আয়োজন করা যাইথিলা। জুন 18 তারিখে অনুষ্ঠিত এই কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে খাদ্য যোগাণ ও খাউটি কল্যাণ বিভাগ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র, সম্মানিত অতিথি ভাবে রাজস্ব ও বিপর্যয় পরিচালনা বিভাগ মন্ত্রী সুরেশ পূজারি, সম্বলপুর বিধায়ক জয়নারায়ণ মিশ্র, সম্বলপুর সাংসদঙ্ক প্রতিনিধি নাউরি নায়ক, সম্বলপুর জেলাপাল সিদ্ধেশ্বর বলিরাম বন্দর প্রমুখ যোগ দিয়েছিলেন। অতিথি মানে রাজ্য সরকারঙ্কর দুই বর্ষর সফলতা তথা শিক্ষা, স্বাস্থ্য, গমনাগমন, পর্যটন, ক্রীড়া আদি সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারঙ্ক বিভিন্ন জনমঙ্গলকারী যোজনার রিপোর্ট কার্ড উপরে তথ্যমূলক উপস্থাপন করেছিল। পরে এক সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করে মন্ত্রী শ্রী পাত্র কহিতিলে,
4: এবং বিশেষ করে সম্বলপুর মধ্যে অনেক কার্য আমি হাতকু নিয়েছু, যেমিতি এটি সম্বলপুর জেলার মৎস্য পালন মৎস্য উৎপাদন 20% বৃদ্ধি পাইছে, 53,397 মেট্রিক টন আউ মাছ উৎপাদন হয়েছে, যেটা এক ইতিহাস সৃষ্টি। মা সমলেশ্বরী পীঠ বিকাশ করা 83.75 কোটি টঙ্কা আসিছে, আহরি অত্যাধুনিক করা যাব, মিউজিক্যাল ফাউন্ডেসন এবং অত্যাধুনিক সাউন্ড সিস্টম সেটি করা যাব, তেমন তাকে মধ্যে আহরি বড়া যাব। সেইপরি হীরাকুদ জল ভণ্ডার পরিপার্শ্ব উন্নতি পাই 22.9 কোটি টঙ্কা অগ্রিম আসিছে, এবং ড্যাম সংগ্রহালয় পাই 25.4 কোটি টঙ্কা মধ্য আসি, কুমা বক্র মন্দির পাই 5.94 কোটি টঙ্কার ব্যবস্থা হয়েছে, চিপলিমা ঘণ্টেশ্বরী মন্দির পাই 8.91 কোটি টঙ্কার অর্থ ব্যবস্থা মধ্য হয়েছে, এবং সম্বলপুরে যুবপিঢ়ি মানক পাই এক দক্ষতা বিকাশ কেন্দ্র খোলা যাব, ওয়ার্ল্ড স্কিল সেন্টার করা যাব, যেপাই 24.06 কোটি টঙ্কার অর্থ ব্যবস্থা হয়েছে। এইভাবে ভাবে আমি সম্বলপুর বিকাশ মধ্যে আর গতি মধ্যে আহরি জোরে চালিব।
0: রাজস্ব মন্ত্রী শ্রী পূজারি কহিতিলে,
5: নির্বাচন পূর্ব রাজনৈতিক দল মানে নির্বাচন ইস্তাহার ঘোষণা করে যে সে দলর সরকার আসলে সেমানে কেউ কেউ কাম হাতকু নেবে, কেউ কেউ সমস্যার সমাধানর উত্তর দায়িত্ব নেবে, সে ক্রমে ভারতীয় জনতা পার্টি মধ্যে 2024 নির্বাচন পূর্বর 21 কোটি মৌলিক সেবা প্রদান করা লোক দাবি পূরণ করা লোক নির্ভর প্রতিশ্রুতি দিয়েছিল, সে ভিতর অধারু অধিক 12টা প্রস্তাব আমি কার্যকরী করে সাইলু, আগে প্রস্তাব আংশিক ভাবে কার্যকরী হয়েছে, গুড়িয়ে পাইপলাইন রয়েছে, কিন্তু আমার কার্যকাল ভিতরে আমি বদ্ধপরিকর যে সমস্ত নির্বাচনের প্রতিশ্রুতি আমি অক্ষরে অক্ষরে পালন করবু।
0: শ্রোতা বন্ধু, জুন মাস 18 তারিখে বরগড় জেলাপাড়ক সম্মেলনী কক্ষঠারে আপাতকালীন পরিস্থিতির মোকাবিলা পাই এক টেবুল টপ এক্সরসাইজ অনুষ্ঠিত হয়েছিল। অতিরিক্ত জেলাপাল মহেন্দ্র মহাপাত্র অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকরে রাজ্য বিপর্যয় নিরীক্ষক কান্নুচরণ হেমব্রম, ইনস্ট্রক্টর এসআইডিএম ডিপিও প্রভাকর লেঙ্কা, জেলা আপত্তি ব্যবস্থাপন অধিকারী চিলিকা পণ্ডা এবং অন্যান্য জেলাস্তরীয় অধিকারী মানে উপস্থিত থিলে। এথিরে প্রাকৃতিক বিপর্যয় তথা বিপদ পরিস্থিতিরে বিভিন্ন বিভাগ মধ্যে সমন্বয় রক্ষা করে সংযুক্ত কার্যপদ্ধতিরে আপাতকালীন পরিস্থিতিগুলিকে মোকাবিলা করিবা পাই রণনীতি প্রস্তুত করা যাইথিলা। এডিএম শ্রী মহাপাত্র সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয় তথা বন্যা বাত্যার মোকাবিলা নিমন্তে আগুয়া পদক্ষেপ নেওয়া সহ এর সুপরিচালনা নিমন্তে বিভাগীয় অধিকারী এবং ক্ষেত্র কর্মচারী মানে সজাগ রহিবাকু কহি আবশ্যক আগুয়া পদক্ষেপ নেওয়াকু পরামর্শ দিয়েছিলে। শ্রোতাবন্ধু, জ্যৈষ্ঠ মাসর প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহরে মানুষ যেতবে শীতলতা ও প্রশান্তির আশা করে সেই সময় আসিথায় শীতল ষষ্ঠী। ভগবান শঙ্কর এবং মাতা পার্বতী লোকাচারে বিবাহ পরম্পরা এই যাত্রার বৈশিষ্ট্য। লোকবিশ্বাস অনুযায়ী এই পর্ব প্রকৃতি ও মানব জীবনের শীতলতার আগমনের প্রতীক। ହଁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ସମ୍ବଲପୁରର ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ସମ୍ପନ୍ନ ହୋଇଛି। ଶୀତଳଷଷ୍ଠୀ କମିଟି ପୂଜକ ଶୀତଳଷଷ୍ଠୀ ପରମ୍ପରାକୁ ନେଇ କହନ୍ତି,
6: ଲୋକନାଥ ବାବାଙ୍କର ବିବାହ ପରେ ପରେ ଯୁଗଳ ଦର୍ଶନ ପାଇଁ ଭକ୍ତମାନଙ୍କୁ ଦର୍ଶନ ଦିଅନ୍ତି, ତାଙ୍କ ଦୁଃଖ ଗୁହାରି ଶୁଣନ୍ତି ଆଉ ଆଶୀର୍ବାଦ ଦିଅନ୍ତି। ଏ ଯୁଗଳ ଦର୍ଶନ ବହୁତ ଅନ୍ୟ, ଯେମିତି ଶ୍ରୀକ୍ଷେତ୍ରରେ ଜଗନ୍ନାଥଙ୍କ ଦର୍ଶନ ଏକ ବର୍ଷରେ ଥରେ ରଥଯାତ୍ରାରେ ଦର୍ଶନ ହୁଏ, ସେହିପରି ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଶୀତଳଷଷ୍ଠୀ, ଶୀତଳଷଷ୍ଠୀ ମାନେ ଶିବ ବିବାହ ପରେ ପଞ୍ଚମୀରେ ବିବାହ ହୁଅନ୍ତି, ଷଷ୍ଠୀରେ ଦର୍ଶନ ଦିଅନ୍ତି, ସେଥିପାଇଁ ଶୀତଳତା ହୁଏ, ମାନେ ସଂସାରରେ ଶୀତଳତା ପ୍ରଦାନ ହୁଏ, ସେଥିପାଇଁ ଶୀତଳଷଷ୍ଠୀ, ଷଷ୍ଠୀରେ ହିଁ ଶୀତଳ ହିଁ ହୁଏ। ଏହି ସୌଭାଗ୍ୟ ଜନତା ମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ଅମୂଲ୍ୟ, ସେଥିପାଇଁ ବହୁତ ଭକ୍ତ ସମାବେଶ ହୁଅନ୍ତି।
0: ସମ୍ବଲପୁର ସହରର ନନ୍ଦପଡ଼ା, ଝାଡ଼ୁଆପଡ଼ା, ମୁଦିପଡ଼ା, ବଡ଼ବଜାର, ଠାକୁରପଡ଼ା, ବୁଢ଼ାର

শিবব্রত দাসঙ্ক লেখাথ কথাচিত্র মমতার এই গীতটাকে শুনুন। গীতটাকে গাইছেন চিত্ত জেনা আউ পি সুশীলা, সঙ্গীত প্রফুল্ল কর।

মোহাম্মদ অজিঙ্কর কণ্ঠতীত আখি মো আইনা কথাচিত্রর এই গীতটাকে শুনুন। গীতটাকে লিখিছেন শীর্ষানন্দ, সঙ্গীত দীপক কুমার।

আসুন সিনেমা ভিক্টরি সিনেমার এই গীতটাকে গাইছন কে কে, গীতটাকে লিখিছন অমিতাভ ভট্টাচার্য আর সঙ্গীত সাজাইছন অনু মল্লিক।

পরবর্তী গীতটা শুনমা দ্য হ্যাক সিনেমানু গীতটাকে গাইছন সান, সঙ্গীত সজাইছন দেবজিৎ বেরা আর লিখিছন কুণাল বোস।

এথর শুনুন অনামিকা সিনেমার এই গীতটা গাইছেন সান, গীতটাকে সঙ্গীত সজিয়েছেন অনু মল্লিক।

এথরো শুনুন, কই আপসা সিনেমা নো এই গীতটা, গীতটাকে গাইছন শান আর সুনিধি চৌহান, লিখিছন সমীর, সঙ্গীত সজাইছন হিমেশ রেশমিয়া।

শ্রোতা বন্ধু, সচেতন নাগরিক মানে নিজের অধিকার সহিত নিজের কর্তব্য প্রতি মধ্য সচেতন রহিথান্তি। সেতিপাই সেমানে আইনর সঠিকভাবে পালন করন্তি, আবশ্যক ভোটদান করন্তি, ট্যাক্স প্রদান করন্তি, পরিবেশ সুরক্ষা করন্তি, সর্বসাধারণ সম্পত্তির সুরক্ষা করন্তি, ট্রাফিক নিয়ম পালন করন্তি তথা সামাজিক উন্নতিরে সহযোগ মধ্য করিথান্তি। যদি নাগরিকমানে সরকারী যোজনা বিষয়ে সচেতন হয়ে তার সঠিক সুবিধা নিয়ন্তি এবং প্রশাসনকু সহযোগ করন্তি, তেবে উন্নয়ন কার্য অধিক সফল হয়েপারিথায়। এথর শুনন্তু আশা ভোসলেঙ্কা কণ্ঠরে নকাব কথাচিত্রর এই গীতটি। রচনা করিছন্তি ফারুক কৈশির, সঙ্গীত নির্দেশনা দেইছন্তি কমাল মকদুম।

শ্রোতা বন্ধু, আজি ডিজিটাল সেবা, অনলাইন অভিযোগ ব্যবস্থা, ই গভর্নান্স ভি ব্যবস্থা মাধ্যমে প্রশাসন লোক নিকটতর হয়ে পারিছি। উন্নত সমাজ গঠনরে প্রত্যেক নাগরিকঙ্ক ভূমিকা রয়েছে। কেবল অভিযোগ করা নুহে, সমস্তে সমাধানের মধ্যে সহযোগ করা নিহতি ভাবে আবশ্যক। এথর শুণন্তু জিন্দগি জিনে কে লিয়ে কথাচিত্রর এই গীতটি কণ্ঠশিল্পী যশু দাস, গীতরচনা এবং সঙ্গীত নির্দেশনা রাজেশ রোশন।

0: ଅସମ୍ଭବ ବୋଲିକିରି ହନ୍ନେ ମାଲ୍ଲା ଦିନ ନାମ ଯାହା ଚାହତ ତାହା କାମା ଆଙ୍ଗତ ହେଲେ ଇଚ୍ଛା ରାନା କଥାଦୁ ଆଉ ନାମେ ଜିଆନୁ ଏକାବଦ ମାନ୍ନାର ଆଦାତ୍ତ ମାନ ହିଁ ମାନ ହେଲେ ଏକାଦ ମାନ୍ନାର ଆଦାତ ମାନ ବୋଲିକିରି ଯଦି ନାମ ନିଜର କର୍ତ୍ତବ୍ୟ ଭବନ ମା କାମ ଥାଲେ ଏକାଧି ଏକାସ୍ତି ଆକାସ୍ତି ଛିଡ଼ି ଆରୁ ମା ଖାତିରି ସଫଳତାଗେ ଲାଗାନ ଅଣ୍ଟା ନାମାଗେ କିଛି କାମାଗେ ହିଁ ଖାତିରି ହେଲେ ଭାବଚକୁନ୍ ମାଲ ମାନି ନାଲଖୁବି କାମା ଖାତିରି ଆଉ ଆଦଗେ ଲାଗାନ ଆ ସଫଳତା ବନ ନାମ ଯଦି ହାଖାଗେ ଲାଗାନ ଯଦି ନାଲଖୁ କାମ ଥାଲେ ଆଦ ସହଜେ ଭିଲ ମା ବାରି ଆଦଗେ ଲାଗାନ ସଂଘର୍ଷ କାମା ଖାତିରି ଆଉ ଆ ସଂଘର୍ଷ ଭିତରେ ଯଦି ନାମ ହାରତ କଥାଲେ ନାମେ ଜିଆଧି ହାରକ ଆରୁ ଆ ଏକାବନ ନାମେ ହାଖନା କଥା ପଲଦାଦ ବି ହାଖା ହେଲେ ନାମ ଯଦି ସଂକଳ୍ପ ଅଚକାରତ ମାଲ୍ଲା ଏଙ୍ଘେ ଜିଆନୁ ଏନ୍ ଇଦାନ କାମନ ବତାରୁ ଆନେ ନାଲଖୁ ହିଁ କାମ ଥିଲେ ଇନ୍ନା ମାଲ୍ଲା ହେଲେ ନେଲା ଆବଦ ନାମେ ହେଡ଼ୁଗେ କିଆ ବାର ଯୋଡ଼ୁର ବାର ଇଚ୍ଛା ଶକ୍ତି ମାନ୍ନା କଥା ଆରୁ ନାମେ ମାନେ ସଂଘର୍ଷ କାମନାଗେ ଅଣ୍ଟା ମନୁ ଭାବନା ରାନା କଥା ଆରୁ ନାଲଖୁ ବି କାମନା କଥା ତା ହନେ ଅଣ୍ଟା ବୁହଣୀ ଘାର ତମେ ଜିଆନୁ ଏକା ନେକିରି ଅଣ୍ଟା ସଂକଳ୍ପ ଚକାଚାର ଯେ ଏଙ୍ଘେ ଜିଆନୁ ଏନ୍ ଇ ନାଲଖୁ କାମନ ଆରୁ ନିଜର ଲାଗାନ ନିଜର ପରିବାରଗେ ଲାଗାନ ନିଜର ସମାଜ ଲାଗାନ ଅଣ୍ଟା ଉଦାହରଣ ମାନନ ଭାବଚାର ଆରୁ ଏକା ନେକିରି ନାଲଖୁ ନାଞ୍ଜାର ଆ ବୁହଣୀ ଘାର ଇନ୍ନା ଆତଲନାର ହେଲେ ଏକା ନାଲଖୁ ନାଞ୍ଜାର ଏକା ନେକିରି ତାଙ୍କ ସଂଘର୍ଷ ନାଞ୍ଜାର ଆର୍ ବୁହଣୀ ଘାର ନେ ଦୁ ତାମାନ ମେହନତ ଆରୁ ତମେ ମୁହିତି ତମେ ପରିଚୟ ବନ ଆରୁ ତମେ ଏକା ନେକିରି ତମେ ଜିଆନୁ ଧୀରେ ଧୀରେ ଛୋଟିନ୍ତି ବାଡ଼କା ମାଞ୍ଜାର ଆରୁ ଅଣ୍ଟା ସଫଳତାଗେ ଅଣ୍ଟା ଶୀର୍ଷନୁ ଆକୁ ଆଡ଼ସ୍କାନାର ଆଉ ଏକାନେ ସମାଜରୁ ସୁନ୍ଦର ଭାବେ ତମେ ଜୀବନଯାପନ କାମଲାର ଆ କଥା ତେଙ୍ଗର ତା ବାରା ତାମାନ ମେହନତ ଜୁହାର
1: ଜୁହାର
0: ପହଲା ତ ନିମେ ପରିଚୟ ବନ ଟିକେ ନିମ୍ ତେଙ୍ଗର ଯେ ନିମେ ନାମେ ଏନ୍ଦିର ଏକାସ୍ତାର ନିମ୍ ନିମେ ଜନମ ଆଡ଼ପା ଏକାସାନ ନିମେ ଶାଶ ଶ୍ୱଶୁର ଆଡ଼ପା ଏକାସାନ ଆରୁ ଏକା ନେକାନିକିରି ନିମ୍ ଛୋଟେ ବାକେନ୍ତା ନିମେ ପରିବେଶ ରାଚା ଏକାନିକିରି ନିମ୍ ବାଢ଼କାର ଆରୁ ପାଠ ଏକାନିକିରି ପାଠକାର ଓ କଥା ମନ୍ ଟିକେ ତେଙ୍ଗର ଆରୁ ପାଠ ପଢ଼ିକିରି ଏକାନେ ନିମଟା ସଫଳତା ହାଖରା ଆ କଥା ଟିକେ ତେଙ୍ଗର
1: ଏଙ୍ଗେ ନାମେ ଶ୍ରୀମତୀ କମଲା ବାଗ ଆରୁ ଏଙ୍ଗେ ମା ଆଡ଼ପା ସାଲେ ଭାଡ଼ି ଆରୁ ଏଙ୍ଗେ ଶ୍ୱଶୁର ଆଡ଼ପା ଜୁନା ଡିହି ତ ଏମ୍ହେ ବ୍ଲକ ମାଞ୍ଜା ଜମନକିରା ଆରୁ ସମ୍ବଲପୁର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟଟା ତ ଏମ୍ ପରିବାରଟା ମାନେ ବଡ଼ ପରିବାର ରାଜକାମ ଏମ୍ହେ ସାତ ଭାଇ ଭଉଣୀ ଆକୁନ୍ ଭି ଅତଲଦାମ ଆଉ ମା ବୁଆର ଏମ୍ହେ ବହୁତ ଗରିବ ରାଚାର ତ ଏତେ ତମାଗେ ହାତ ଦୁଇ ବଛର ଗିନ୍ ପାଡ଼ତମ ମୃତମ ବୋଲିକିରି ତମେ ଅଣ୍ଟା ବହୁତ ଚିନ୍ତା ରାଚାର ଆଉ ଏନ୍ଦିର ହିତା ଅନା ମହାଗେ ଏମ୍ହେ ମାଲାରୁ ଏଡ଼ପାପାଲି ଖାଲି ଟିକେ ଝୁପଡ଼ି କୁଡ଼ିଆ ଅଣ୍ଟା ରାଚା ଏମ୍ହେ ମା ବୁଆର ତମେ ବାସସ୍ଥାନ ବୋଧ ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାନୁ ରାଚା ତା ତାମିସାନ ବାରଚାର ଆଉ ମାନେ ଜଙ୍ଗଲ ଜଙ୍ଗଲ ଟିକେ କଟି କୁଟା କଟେଇ କାମଚାର ଆଉ ଝୁପଡ଼ି ଅଡ଼ପା କାମଚାର ରାଚାର
0: ବୋଲେ ଏକା ପଦାନୁ ଇଚାନ ରାଚା
1: ସାଲେ ଭାଡ଼ି
0: ସାଲେ ଭାଡ଼ି ଚାହାନୁ ଏନ୍ଦିର ଏନ୍ଦିର ପଦା ଆତିଲି କା
1: ସାଲେ ଭାଡ଼ି ଚାହାନୁ ଛତା ବରତଲି ଜମନ କିରା ଆତଲି ୟା ପାଖା
0: ଇ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା
1: ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା
0: ଆଚ୍ଛା
1: ରାଚା ଓକେ ଏ ହାଦୁ ପଚମ ସାତେଟା ହେଲେ କହା କହା ରେଙ୍ଗାନ୍ଥି ନାହାଟା ରାଚାର ଏନ୍ ପାଞ୍ଚ ନମ୍ବର ତ ପଢ଼ାଗେ ଲାଗାନ ବହୁତ ଇଚ୍ଛା ସାଫା ହଦାର ଘି ଇଚ୍ଛା ରାଚା
0: ଆଚ୍ଛା
1: କିନ୍ତୁ ପଢ଼ତାଗେ ତା ସମର୍ଥ ମାରିଲା ଦିନ ହେ ତ ଅର୍ଥ ମାରିଲା ବୁଆ ସେ ଅଣ୍ଟା ଗାଉଁତିଆ ରାଚାର ସାଲେ ଭାଡ଼ିନୁ ଆପଣାର ହି କୁଣାର ତ ଗୁପ୍ତି ରାଚାସ ଯେ ତାଙ୍ଗାଗେ ଭୁତି ମାରିଲା ଚୋର ଖାଲି ଅନାଗେ ଚିଆଲ ଗାର ଏଙ୍ଗେ ମା ନିଜେ ଭୁତି କଟା କାମାର ଏମାନେ ପସାଲଗା ତ ଦିନୁ ଦିନୁ ବାଡ଼କା ବାଡ଼କା ମଞ୍ଜି କାମ ବାକେନ୍ ମଜୁରି ହାଜରି ଅନେକଟା ଧନ୍ଦା କାମ କାମ ଆଉ ପାର୍ଟସ କାମ ପାର୍ଟସ କାମ ମାନେ ଏମେ ଦାଦା ଗୁଠିଆର ଜଡ଼େ ରିନ୍ କାଲ ଗାର୍ଜି ଅଣ୍ଟା ସେ ନା ମାଲା ବାବୁ ନିପର ନାଲଖୁ ତା କାମ ଚାଟରୁ ତାଙ୍ଗାନ ମାନେ ଆମତାଚାର ଆରୁ ଏଙ୍ଗେ ଦୁଇ ନମ୍ବର ଦାଦା ସେନ୍ ପାଠତାଚାର ଏ ବୁହଣୀ ଗୁଠିଆର ଏମେ ମିତା ଦେଇ ଗୁଠିଆର ଜଡ଼େ ତାମ ସବୁ ବାର ମାସ ମଜୁରି ହାଜିରି କାମିକିରି ଆଦା ଦାସିଙ୍କି ପାଇସାଚିଚାର ଆଉ ପାଠତାଚାର ବାର ପାଇସା ମାଲକୁନ୍ତା ଆରୁ ପର୍ତ୍ତାରେ ଆଗେନ୍ତା ଖର୍ଚ୍ଚା କମ୍ ରାଚା କିନ୍ତୁ ଆଗେନ୍ତା ପାହୁଣା ଧି ବହୁତ କମ୍ ଅଣ୍ଟା ରୁପିଆ ଚାରଣା ଆଗେନ୍ତା ମଜୁରି ବାକେନ୍ କାମେ କାମିକିରି ତାଙ୍ଗାନ ଯେତେବେଲେ ପାଠତାଚାର ଏମାନେ ଛୋଟେ ଛୋଟେ ରିନ୍ ନିମେନ୍ଦର ପାଢ଼ର ହେଇ ଉଠାର ଏନେ ମଜୁରୀ ବୁତା କାମା ଆରୁ ଚାଲରତ ବୋଲିକରି ତେଙ୍ଗାଲ ଗାର
0: ହଇ ହଇ
1: ମାଲା ଏନ୍ ତା ମାଲା ଏନ୍ ପାଢ଼ନ୍ ଯେନ୍ତା ହେଲେ ପାଢ଼ନ୍ ଆର୍ ଏଙ୍ଗାର ଯଦି ମା ପାଶ୍ଚାତ କରାହେଲେ ଏନ୍ ମାଣ୍ଡିଆ ହାଇ ମା ଅନେନ୍ ବାଚା ହେଲେ ତାର ଛଅ କ୍ଲାସ୍ ତକ ସାତ କ୍ଲାସ୍ ତକ ତା ଖର୍ଚ୍ଚା ମାରିଲାରୁ ମାନେ ହୁଙ୍ଗେନ୍ କମ୍ କମ୍ ଚାରଣା ଆଠଣାତି ଚାଲର ଅଲଗା ତାପରେ ହାଇସ୍କୁଲ କରକୁଁ ତା ଖର୍ଚ୍ଚା ତେଲି ବାକି ବୟସ ବାଚା ହେଇଛି ହେଇ ଆରୁ ଏନ୍ଦ୍ରକେ ପାଢ଼ ହତକୋ ନିହାତା ଅକ୍ଷର ଗୁଠିନ୍ କାନିନ୍ ତା ପାଢ଼ା ଲେଖା କିନି ଆରୁ ଏନ୍ଦ୍ରକେ ଆରୁ ପାଢ଼ ଆମ୍ବୁଏ ପାଢ଼ା ବାଚା ବାକେନ୍ ମାରିଲା ଏନ୍ ପାଢ଼ନ୍ ଯେନ୍ତା ହେଲେ ପାଢ଼ନ୍ ଆରୁ ଏନ୍ ମଜୁରୀ ବୁତା ହେଲେ କାମ ନାଉ ପାଢ଼ନ୍ ହେଲେ ଛୁଟି ଛୁଟି ଉଠି ମାନି ସ୍କୁଲ କାମ ଆଉ ଏନେ ଖରା ଛୁଟି ମାନି ଆଉ ଏନେ ଦଶହରା ଛୁଟି ହେନେ ଛୁଟି ଉଠିନୁ ଏହା ସାଲେ ଭାଡ଼ି ପାଦାନଟା ଲାଟ କମ୍ପାନୀ ସନ୍ଟା କ୍ରେସର ମେସିନ୍ ଅକ୍ତାତ କାଚାସ ଗେଟି ଚାବାଲଗା ବାକେନ୍ ହୁନୁ କାଲ କାମ ଆଉ ସାଫା ବୁହିଣୀ ଗୁଠିଆରେ ନାଲଖୁ କାମାଲ କାମ ତ ସାତ ପାଢ଼ା ମୁଞ୍ଜାନ ଆଉ ଆଠ ପାଢ଼ନ୍ ବାଚା ନାଙ୍ଗେନ୍ ମାରିଲା ଏକା ସାନ୍ ପାଢ଼ତନ୍ ହେଇ ପଇସା ତ ମାରିଲା ଦିନ ମାରିଲା ଏନ୍ ପାଢ଼ନ୍ ତା ଏନ୍ ମଜୁରୀ କାମା କାଲେନ୍ ଏତକ ପଇସା ତ ନେଘା ସାର୍ଟିଫିକେଟ୍ ଅନ୍ଦର ଆରୁ ଲେଖତ ଏକିନ୍ ସାନ୍ ହେଲେ ସାଙ୍ଗେ ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାନ୍ତା ଭେଡ଼ା ଭାଲ ଗାର୍ଲ ହାଇସ୍କୁଲ ନୁ
0: ଆଚ୍ଛା
1: ଆଶା ଉଚ୍ଚାସରୁ ବୁଆ ସେ ନାମେ ଲେଖତା ଚାଇଚାସ୍ ଯାହା ବି ହଉ ଉଦ୍ଧାର ବାଡ଼କିରି ବୁଆ ଶସାନ୍ ଲେଖତା ଶସାରୁ ମାସକେ ମାସ ଆସାନ୍ ହି ତିହିଲା ହୁଆ ଚାଲଗାସ୍ ଏନେ ତାନି ମଜୁରୀ ବୁତା କାମାରା ଆସାନ୍ ହଷ୍ଟେଲ ରାଚା ହଷ୍ଟେଲ ରାଚା ଲେକିନ୍ ଆସାନ୍ ଏନେ ରାନ୍ଧନିଆ ଅଣ୍ଟ ଇ କାଜ କାମ ଏନେ ମିନ୍ ଆର୍ ଇନୁ ଇ କାଜ କାମ ଏମ୍ ଅନା ମହାଲଗା ଆର୍ ବିତା ଚାଲଗା ଆସାନ୍ ରାଲକାମ ଆଉ ବର୍ଷେ ଅସାନ୍ ପାଠଚାଲ
0: ଆଚ୍ଛା
1: ଉଦାହରଣ ମାନା କାଲି 1978 ମସିହା ତା କଥା ହେଲେ ହୁସ୍ତି ପାସ୍ ମାନଜାନ ଆଉ ବାରଚାନ୍ଦ ଖରା ଛୁଟିକେ ଅକେନ୍ ବୁଆସ୍ ପାଚା ହେଇଛି ମାରିଲା ଆକୁନାରୁ ଆମ୍ବୁ ପାଢ଼ୁ ଭାଇ ହେଲେ ମାଦ ବାଚା ଯେ ତାହା ତା ମୋ ନାତିଲି ପାଢ଼ାକେ ପାଢ଼ତ ଯେନ୍ତା ସେନ୍ତା ହେଲେ ଆର ଭଉଣୀ ଗୁଠିଆ ମଜୁରୀ ହାଜିରୀ କାବାଲନା ଟାଣେ ଦୁଆଣା ଚୋର ପାଠା ମାନିଲା ଏକା ସାନାରୁ ମାନ ଆମ୍ବ ପାଢ଼ା ବାଚାଙ୍କ ଠିକ୍ ଅଲି ମା ପାଢ଼ତା ଯାହା ହେଲେ ଏନ୍ ମାନ ଦିଏ ଆଢ଼ା ମା ଅନେ ହେଲେ ଠିକ୍ ଏନେ ଜାମ୍ମୁ ପାନି ଜୁନ୍ ଜୁନ୍ ବା ହେଲେ ଛୁଟି ମାଞ୍ଜିକି ଚା ହେଲେ ଏନ୍ ମଜୁରୀ ହେନେ ଲାଟ କମ୍ପାନୀକି ହଉ ଘାନି କାଲଗାନ୍ ହେଲେ ଜବ ତକ୍ ଏହା ନାମେ ଲେଖତର୍ କାଇଁ ପାଢ଼ତମ୍ ହଁ ବର୍ ହେଲେ ଯାଇକିରି ଏନ୍ ମାଣ୍ଡି ନ ନହେଲା ହେଲେ ମୁଲେଇ ମାଣ୍ଡି ମାନେ ବାଚାନ ଆଉ ପୁରା ସାତ ଦିନ ମାନେ ଅନଶନ କାମ ଚାନ୍ବା ହେଲେ ମାନୁନାର୍ଗନ୍ ଆର୍ ଅନ୍ଥାଡ଼ି ଜାମୁନ୍ ଚହନ୍ ଆର୍ ନୁ ବେକୁ ଟିକେ ଚନ୍ ମାର୍ଚି ଟିକେ ମହନ୍ ଚନ୍ ଆର୍ ଫେର୍ ନାଲ୍ଖୁ କାମା କନ୍ ଏହା ଦେଇ ଉଠେ ଆର୍ ଅଲା ଅଲା କିରି ଏଙ୍ଗାନ୍ ଓଆଇ ମାଣ୍ଡି ଯୋଡ଼େ ଅନୁଚି ଏତକ ନାଲ୍ଖୁ କାମାଲ ଦି ନିହା କୁର୍ ଦେଶକେ ମାନାଲ କିର ମାରିଲା ତାଙ୍କ ପାଠତର ହେଲେ ଅନନ୍ ମାରିଲା ହେଲେ ମା ହନେ ବାଲଗାନ୍ ଆଗେ ତ ବହୁତ ଦୁଃଖ ଲଗା ଲଗା
0: କିନ୍ତୁ ପଢ଼ାକେ ଇଚ୍ଛା ରାଚା
1: ବହୁତ ଇଚ୍ଛା ରାଚା ପଢ଼ାକେ ଯେନ୍ ଏନେ ଗରିବ ଏଡ଼ପାନ୍ତା ହାତ ଦନଟା ଏସ୍କିନ୍ ହେଲେ ବି ଅନ୍ଟା ଏନ୍ ଅଣ୍ଟା ନାଲ ଖଣ୍ଟା କାମନ୍ ଆରୁ ଏନ୍ ଯେନ୍ତା ହେଲେ ନା ଆମେ ଇଅନ୍ ବାଚା ନାଉ ଆଘା ମନେ ନ ସଚା ନାଉ ହେନେ ବାଚା ନାଙ୍ଗେ ଆଘା ବାଚା ଯେ ହାଇ ହନେ ହେଲେ ନିନ୍ ଯା ମା ଅନାଲଦି ମାଣ୍ଡି ଆଡ଼ା ହେଲେ ନିନ୍ ପାଢ଼ତନ୍ ହେଲେ ଅନୁ ଏନ୍ ଉଦ୍ଧାର ଉଧିର ହେଲେ ଆମର ଅନାର ପାଢ଼ତନ୍ ଆଉ ଠିକ୍ ଅତେଲି ହନେ ହେଲେ ଏନ୍ ମଜୁରୀ କାମାଲେନ୍ ଚାର ହପ୍ତା କାମଚାନ୍ ହେଲେ ଏତକ ପଇସା ମାନ ହେଲେ ନିନ୍ ଏଘା ସାର୍ଟିଫିକେଟ୍ ଅନ୍ଦରା ବାରା ଆର୍ ଇସାନ୍ ହେଲେ ଯମନକେରା ହାଇସ୍କୁଲ୍ନୁ ଲେଖତ ହେଇଛି ବାଚା ନାଙ୍ଗେ ଏଣେ ବସ୍ ଯମନକେରା ହାଇସ୍କୁଲ୍ନୁ ଲେଖତା ହେଇଛି ଚାଷ ଆର ସାନ୍ ପାଢ଼ଛାନ୍ ମେଟ୍ରିକ୍ କ୍ଲାସ୍ 1981 ନୁ ଚିଚାନ୍ ଆଗେ ତ 11 ମେଟ୍ରିକ୍ ରାଚା ନା ତାର୍ପରେ ଏହା ପାଢ଼ାକେ ଇଚ୍ଛା ରାଚା କଲେଜ ଭି କେର୍କିରନ୍ନେ କିନ୍ତୁ ଦାଦା ସାଙ୍ଗେ ଏନ୍ ଯେତେବେଲେ ଭେଡ଼ା ବାହାଲ ଗାର୍ଲସ୍ ହାଇସ୍କୁଲ୍ନୁ ପାଢ଼ାଲ ଗାନ୍ ଏହା କହା ଦାଦା ଜି ଏମ୍ କଲେଜ ସମ୍ବଲପୁରନୁ ପାଢ଼ାଲ ହେଲେ ଜି ଏମ୍ କଲେଜ ନୁ ପାଢ଼ାଲ ଗାସ୍ ବାକେନ୍ ତାନ୍ ବାଚା ବାବୁ ଦାଦା ହେଇଛି ହାଇତ ପାଢ଼ାକେ ବେଦାଲି ଆରୁ ତାଙ୍ଗା ଯେନ୍ତା ହେଲେ ପାଢ଼ତ ହାଇସ୍କୁଲ୍ ନୁ ଏହା ନାମେ ଲେଖା ବାଚା ଚାର ସାନ୍ ଏଡ଼ପାନ୍ତି କାହା ପାର ଯମନକିରା ଆରୁ ସାଲେ ଭାଡ଼ିବ ଚାହା ଦିନ ଆଉ ସାନ୍ ରୋଜ ଏଡ଼ପାନ୍ତି କାହା ପାରା ପାଢ଼ାଲ ଗାନ୍ ତ ପାହା ମଞ୍ଜିଆନ୍ ତାର୍ପରେ কলেজ গে আর নেখাই শক্তি মেলা যে পাড়তাং বলি করি এঙ্গে মন ভাবচান যে মেলা পাড়কুন আর কাম আছে এন কিছু কিছু নালখু কাম আগে অনটা ট্রেনিং ফ্রেনিং অচকুন মানো
0: আচ্ছা
1: আলে সিটি ট্রেনিং গে লাগান আগেলি তাহলে করি কটকণা মেলার আলে খালি ফর্ম ফিল আপ কামারু হেবর কুঞ্জ কুন মানা আলগা বাকি ফর্ম ফিল আপ কামছ আচ্ছা এঘা বারচাঁদ এডমিশন কামাগে আর সিটি কা কামাগে সান সম্বলপুর এঠা পালি নুয়া রাজাই সান ওমেন সিটি আসান বারচাঁদ যে এঘে বাস এঘা দাদা সঙ্গে এন সিটি কামনাগে হে দাদা ভুবনেশ্বর নু তান রিজার্ভ ব্যাঙ্ক নু হাক্কা চাষে চাকরি হাক্কা চাষে হেলে এ দাদা ১০০ টাকা তাই দাস বেশি মানলা হেলে আর ১০০ টাকা হে বুয়া গাড়ি ভাড়া ১০ টাকা কামদা সঙ্গে ৯০ টাকা চি দাস পুরা এঘে মনে আতেলি আর ৯০ টাকা বন এন অন্টা মানে অন্টা মাস আদান চালাবে নাতে ৬০ টাকা এমহে মেস ফি আছা আউ ৪০ টাকা বন হাত খরচা এন্দ্রে এন্দ্রে কামাল কাম আর কতকতি চালর কাম ২ বরস সিটি মঞ্জরা করা সঙ্গে সঙ্গে তা লেটর মা বাড়ি না মানে পোস্টিং গে বাকি ঠিক আতলি আগে নি তা অর্থ অভাব আলে দাদা চাকরি কামাল গাছলে বি এমহে পরিবার তা বাড়কার আছা তাহে তামা পুরাল গাও না মহাগে সব প্রকার প্রকার ধীরে ধীরে এসে কাম মাল্লা মজুরি বুতা কামাল গান ফের সিটি কামিকরি ভি কেরানাও এড়পানো ফের মজুরি কামা কাল কাম গুড়া যেতকি রোড গুঠেনু নালখো মানাল গা গেটি অন্দরনা ও ট্রক গুঠেনু চা চা লোড কামা করি অন্দরনা এগুড়া সাফা নালখো কামিকরি ঝালনাল করি যাহা পরিশ্রম কামার দুই পয়সা কান গানু পেট কুর্তা নিজর পিন্ধন উঢ়ন এসব কামাল কাম ত চামার আলখাল গারে মান এ বয়াসিনি আলখাল গার যে এতক এতক হাত দু বচ্চ কামচকা দেয় আর পাড়তাঙ্গ যে পাড়তাল দেয় আমা পাড়তা নলখ পুতা কামতা এবার হাত দুরিন এবার নেখা সান চেয়া লগা গুত্তি গুত্তা বলি করি বয়াসিন বহু তেঙ্গাল গার লেকিন এম বয়াসিন বুয়া নিন আপনার নামা সচা এম যেনতা হলে বি পাড় মার আগলি কম আর নিন অলগা যে মারি কাথান মেনা আর নিন আবাহনি মানা বলি করি এম সাহস গুঠি চেয়াল কাম আর তো এন ১৯৮৭ সাল নু মানে খরা পাখে মানে নলকি পুতা কামচান যাহা বি দুই পয়সা বিকিচান ঠিক ১৫ জানুয়ারি এঙ্গে লেটর বাচ্চা যে নিহে ঝাড়বন্দ ব্লক জয়েন কামাগে নিহে চাকরি অর্ডার মান যাখেরা
0: এটা টিচার চাকরি
1: টিচার চাকরি
0: যে অ্যাপ্লাই কামকা জিকার কা তামে তারতি হন্নে বারচা
1: মানে আবদ এমহে রেজিস্ট্রেশন মান জিকিরি
0: আচ্ছা
1: আগলি তা মানে ইয়ে ই হ্যাঁ এক্সচেঞ্জ অফিস নো রেজিস্ট্রেশন মানে তো এম সিটি পাস কাম কাম বলে কি রেজিস্ট্রেশন মানে কি আ হিসাব দেখি করি আদান তাম চিচকাচার লেটার মানে তৈয়ার যে নিমে করলানো পোস্টিং মানে কিছু নিম জয়েন কামা তো ১৯৮৭ মসিয়ান তা ১৫ জানুয়ারি গুলা এন জয়েন কাম যান যাই করি ইস্তি কাহা লাগে ফির আগে তা বস মোটর কি বহুত অসুবিধা আগে গভর্নমেন্ট বস জোড়ে খালি চালা আলগা
0: সম্বলপুরতি
1: ঝাড়বন গে আদা সিধা ডভা আনটা তালি লাস্ট বর্ডর নামে মধ্যপ্রদেশ কি লাস্ট বর্ডর তো এমপি বর্ডর ঘি যা আসান কেরকা আর বস নু কেরকাম যে উন্দুল গে পলকাম সাই ১৩ তারিখ নু উরকাম মা হান্টা রাজকাম পদমপুর নু আইয়া বস মা হাখারি নানুলা পায়ারি গে ফের ১৪ তারিখ কেরকাম ১৪ তারিখ কেরকাম ঝাড়বন্দ নু ফের মা হান্টা রাজকাম আসান অফিস গে কেরকাম জয়েন কামচকাম তারপরে এমহে এঙ্গা পোস্টিং একাসান মানে স্কুল গে আসান এ দাগে অচ্চার এমান আউ ঈশান নিমহে ই স্কুল নু নিমহে পোস্টিং মানে জয়েন কামানা তরি ঈশান নিম রোর আসান মেনামনি করি যা আড্ডা উডি ঠিক ঠিক কামচাম আউ সি এম ফের ধরনে কিরনাগে দুই দিন লাগিয়া ফের কিরকাম আউ বেড়ে মিস্ত্রা ধারিগিরি কেরকাম আউ আসান নেন দুই বরস খালি রাচা
0: আরে নেনে কের কাজ করনি পহলা নি জন
1: পহলা আনতি এন এমে মামুস গে তাঙ্গা সন্টা রাচা হে আসেন তাঙ্গিয়ান সাঙ্গেন পড়াল কা কিন্তু তান আধা নু আমবে চা
0: ওহো
1: আর তান হন্নেন মানে এড়পানো রাচা চাস পাস কামাল গা এখন সঙ্গে টিকে চয় কত বাজ কামাঙ্গেন আদন তান এঙ্গানত চেয়েছাস আর ওটা এমহে সঙ্গে সিটি কামালগাত আদ গি ভি ঝাড়বন্দ ব্লক মানে কিছু বাকেন আর তাম দুই বহুণী দুই ভাই বহুণী
0: আচ্ছা
1: আর এম ভি দুই ভাই বহুণী কেরকা আউ এনে মা বাকেন সান এনে রাচা
0: যে হরতুকু কায় ওটা দুসরা পদ্দা গি কাইকরি নকরি নানা হু বাকেন এককানে রাচা
1: হু বাকেন বহুত মানে ওটা এমহে তো চাকরি হি লাগান ওটা মানে ইচ্ছা রাচা আউ এম যেতে গচ্ছা হলে হি কম বলি করে ওটা সাহস রাচা যে মানলা যাহা ভি মান দেন পাড়ন আউ মানে চাকরি কামন বলি করি তো আকুন্দন কেন হুর মুখিয়া মাল্লা কুরা কেন তানে হুর মুখিয়া ওর কামার বুঙ্কা ভাবিস মাল্লা এম ইয়া পোস্টিং বন বাঁধলম কেন ই কথা মাল্লা মান ভাবনা আর এলচকা হি লাগাল গা যে কুকা হাতটা আজকে কন হতক গেছা লাগে আঙেন সাঙ্গে তামান তো জানর কেরকি জানে হ্যাঁ দাদা সানটা আউ আসান গে যেতে বেলে এম পহলা কেরকাম হু বাকেন এনে কুকা হাতের গুঠে চাকরি বহুত কম রাখে
0: কম কম
1: বহুত কম রাখে তো আসান যেন কেরকাম বড়িয়া জায়গা নন্ডে পোস্টিং মানে কি চাই যে আ পাদান তালার বহুত এঙ্গান পুরা আ যেনতা ভগবান সিন মানালগার হন্যা মানালগার এঙ্গান আউ বহুত প্রশংসা ভি কামালগার বহুত মিলামিশা কামালগার এঙ্গান নিজের হাত দু লেখা ভি কাচার হনটা মৌসা বালকাম পাঁচকি সন্তা তাহার পানো রাজকাম যে ধীরে ধীরে আলার এতক মিশ্র কাচার যে আকুন জাকর ভি এঙ্গেড় পাগে বারাল নাটা
0: নিশ্চয় নিশ্চয় এদের কা মাস্টর ওটা বাদ ওটা সমাজ নু অলগা তানা লাগান ওটা সম্মান আতলি আর নিম যেন সমিয়ানু নালকু নাঞ্চকার ওটা কুকা হিসাব নু আর টিকে সম্মান হাকানা বদ মানে ওটা স্বাভাবিক তো ফল সম্মান চিজ করার বড়িয়া হিসাব নু ওটা ই কার নিমান হিংসানি হলে ওটা কথা তেঙ্গা যে নিম যেতে পড়ার কার আউ নিম হি আহলকার যে নিমে বাপা নিমে মা বুয়া ঘর হেতকি স্ট্যান্ডার্ড মাল্লারু টিকে গরিব রাচার এককানে পয়সা ঝিওর যেন পড়ন হুদান ভি হালকার ফির ভি নিমে মনু পড়ম বুড়ি করে যেন তেঙ্গালকার যে এন যদি হন্যে হট কামন হলে এমে মা বুয়ার এঙ্গান এন্দির বর হন্যে একলা হি মাল্লা লাগু
1: এন্দের বর হন্যে মাল্লা লাগু কিন্তু এমে নিজর চেষ্টা নুয়ে নিজর মানে খরচা দিয়ে মানে এহে বুয়া যাহা চিওস মা চিওস নিজের খরচা তিয়ে পাড়ম বলি করে সাহস এটা রাজ আর উনে এসকি মানে এতক পাড়সকা দাম যে ই নালখন আমোদ কামা বলি করি এমহে মন নু মানে ওটা ঘৃণ মাল্লা রু এম যেনতা হলে ভি ওটা আগলি কম আউ ই নালখু ছোটে কা বাড়কা ই ভাবনা মাল্লা রু নিজের ঘুরি কিনা নেখে মাঝে মারু ভি পয়সা রোজগার এমহে কামনা লক্ষ্য রাছা যে আগলি এসকে পাড়ম আর এসকে নিজর নিজর হেডু নু এসকে নে ইলো ই দিহি চিন্তা নু নে রাজকাম আর ছোটে বড়কা নালখু হে মে চিন্তা বললা
0: মালারু
1: আসলা জে হি মাল্লা কামনা
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আয় কথা আউ নালখু কামনা নু লাজে হি মাল্লা দিন আর নিম বড়িটি কথা তেঙ্কার জি নিজর লাগান যদি নাম কিছি কামাল দাত হেলে আদাত বড়িটি কথা হলে ইনে ঘাগা এরা খাতরা লিজে মাল্লা এঙ্গে বুয়াস পয়সা মা চিচা যে এন পড়া পুলকান আ এঙ্গে মা দিন নে বেমার খাতা করা যে এন পড়া পুলকান এনে ইন্নে গুটি নাম গুটি দোষ চিয়াল দা রাখুন হেতকি অভাব অসুবিধা রাচা তার সত্যি ঘন্টা পার্চকার ইদা দন্ডা বড়হেটি কথা তা আকুন তা জমানা নু জান নাম এরো থালে আগলিন তা হিসাব নু আকুন কেতিনি কেতে মা বুয়া হিসাব নু নাম হাদ্দু পচুর কে কেতিনি কেতে সুবিধা কামাল দাদ
1: হেলে বহুত বহুত সুবিধা
0: ও কামাল দাদ হেলে এরা খাতরা লি যে না যেতকি আর উন্নতি কামনা কথা কি জেন ভ্যালু ওনটা রাচা যে নামে সমাজ নু নামে পরিবার নু যে বাপা মা গে কথান বুঝরাল কাত আকুন তা হাদ্দু বছর মাল্লা এঙ্গে এতকি লাগো ইন্নে যেন বালনার তা ধীরে ধীরে মাল্লা লাগু কেন যে নামে পরিবার নু মূল্যবোধ ওটা রাজা ধীরে ধীরে কমরা কালি বলি
1: হ্যাঁ আর তাকুন মানালি বহুত মানে কোন এরাল নাম এত আকুন পয়সা অতকা মানজা আর আলার গি ভাবনাবোধ মানে হানি মানজা করা যে যেনতা হলে হি চিওস হ্যাঁ বুয়া সঙ্গে পয়সা তলি হ্যাঁ মা সঙ্গে পয়সা তলি এনেতক তেঙ্কু নেনে চিওর বলি করি কিন্তু হেতকি বাকি এনে তো পয়সা না কাউড়ি মেলা গেন বুয়া মারেন হট মেলা কাম না যেনটা ভি মানাল গা নিজে ভি ভরণ পোষণ লাগিন ভি কামাল কাম আউ আগলি এসকে এনে খালি ইবন ভাবাল কাম যে এম এসকে মা বুয়ার ঘি নামে ইয়ম আর এমহা মা বুয়ার যেন গরিব বলি করি তাহা ভাবনা তলি আপন তাম এদম বলি করি এমহে অনটা দৃঢ় মনোভাব রাচা ইচ্ছা রাচা যে এসকে ওটা পারদম আউ যেতকি বহুণী ভাই পাঠকাম ভি চারি ভুঁ বহুণী ভাই এম পাঠকাম চারি জন চাকরি কামচকাদম আর তিন ভী মাল্লা পাড়ুর বলিকি তাম চাকরি মাল্লা হলে সাফার কাম কার
0: নিজের নিশ্চয় ভাবে চেষ্টা রাচা হলে যেতবে মা বুয়ার তেঙ্গালিয়ার যে মা ঘর তো তেঙ্গালিয়ার যে পাড়ো পাড়ো বালি বাকেন পাড়তত বলি তেঙ্গালিয়ার কিন্তু বাপা ঘর টিকে মানা কামালিয়ার ইদকে লাগান যে আর্থিক পরিস্থিতি হেতকি ভাল মাল্লার হলে নিম যেতবে চাকরি বাকরি নাঞ্জকার আউ পয়সা দরমা হাক্কার মা বুয়ার একখানে খুশি মানজার
1: হে মা তা এ গানে রালগা
0: হ্যাঁ
1: যেতে তাহা হাদু বছর যেতে চাকরি কামা তাহা তার মাল্লা কু দাদা সে ভুবনেশ্বর নু আঙেন রাজস ব্যাঙ্ক নু হেলে ফের এহে মাদ মাল্লা কু এহে মাদ এহে সাঙ্গেন রালগা আর এহে বাপাস মঝি মঝি নু বুয়াগার কালগার এর আগে আর তান বহুত খুশি মানালগা যে যা বি হোক এন মানা কামাল কান এঘা হাদুন আম্বু পাড়ু বালকান হালে হি তাহা জিদ নু তান মানে পাড়চা দাউ আকুন ওটা যাহা হলে ভি ওটা নিজের হেড নু উজ্জাত আও তামাগি লাগান ভি এন খুশি কামাগি সব বাকেন চিড়া পাটা পুনা পুনা নুয়াখাই মঞ্জা দাসরা মঞ্জা এঙ্গাকে পছে মাল্লা হেঁদুন কিন্তু এঙ্গে মা বুয়ার খুশি মানর যাম এঙ্গাকে চিড়া পাটাগে অভাব রাচা অনা মহাগে অভাব রাচা তাকুন সবু লেখা পূরণ কামন বলিকি এন বহুত মানে মা বুয়ার গে খুশি গে লাগান সাফা লেখা কামালগান আও এঙ্গে মা এঙ্গে বেঞ্জা তকর এঙ্গে হাদু পহলা হাদু মান্না যাকর এঙ্গে গানে রাচা এঙ্গে ভুঁড়ি গানে ভি রাচা আর এঙ্গে গানে পহলা এনে রাচা এঙ্গে হাদু বছর বাড়কা মঞ্জা যেতেবেলে এন পাদ্দাগে মানে ট্রান্সফর বাড়চান আও ইয়া বঙ্গান বাড়চান আঙেনতি এঙ্গে মাদ ফের এঙ্গে ভুঁড়ি গানে রাচা এমে দুই ভুঁড়ির সান বেশির আলগা আউ ভাই গুঠিয়ার তাম বাহারি গেছা গেছানোর আলগা রাঙেন মাল্লাকুর
0: চাকরি বাকরি তার আঞ্জিকার ফের একখানে কি বেঞ্জা গি প্রস্তাব বাড়চা একখানে কি
1: আমে এঙ্গে তা পহেলা পোস্টিং মাঞ্জা কেরা তারপরে এঙ্গা বেঞ্জা বোধ পাছালি মাঞ্জা তো এমহে নিজর দুই ভুঁড়ি রাজকাম মানে অন্টাড় পানো এঙ্গে কহা দেন চিজকাম হলে চারি ভুঁড়ি ভিতরে অন্টা বন্তা ডোঙা জোর এমহে নিজর মামু সেতাং দাস গে চিজকাম তারপরে এঙ্গে দেব আমহে ঈশান যেন জুনাডি গে চিজকাম এম দুই ভুঁড়ি অন্টাড় পানো হলে এমহে দায়িত বাঁচা যে এমহে তায়ার খ সন্টাল দাস আউ তান হি এমহে আজ্ঞা আর হি পড়ালগার আঙেন তান বিয়ে পাঠস কানার গ্রাজুয়েশন কামস কানার হলে আর একাতরা ভান্দি দা এরা কত আউ দুই ভুঁড়ি দন্টাড় পানু বিহা চোরা কামত বলিকি ফের তান এঙ্গান অচ্চা দাউ আসান বেঞ্জা বেটে মাঞ্জিকে পরিবার তিন ভাই আতলা রে হ্যাঁ শ্বশুর গাড়ি হাতে মুন্ডা খালি আর ভুঁড়ি মালকারি সাফার আকুন নেম অন্টানু নাতলাম আকুন জকর ভি ভিনে বাটকা মাল্লা মান
0: বড়িয়া বড়িয়া
1: বড়িয়া হাতে বছর হি জামার মানে বেঞ্জা কহার মুঞ্জে চারি আর এঙ্গে অন্টা হাতে বেঞ্জিকিছে আর অন্টা তালি এঙ্গে জড়ি নুনি আর ছোটে ঘি নাহটা মুন্ডা কুকা অন্টা কুক সাফার অন্টা নাতলাম আকুন জকর ভি আমি হাল্লু গড্ডা কিয়ার পাপালি ভাগটা মাল্লা মানা
0: ইদাত বাড়িটি কথা যে নিম গুটি পার্চকার বলিকরি পাঠকে মহত্ব মন বুঝিরকার বলিকরি ই সম্পর্ক বদ এন্দে দু হাত দু বচ্চো ই যেন ভাই বহুনি ডেড় শ্বশুর শাস শ্বশুর বদ এন্দে দু বুঝিরকার বলিকরি ভল অন্টানু আতলদার তো ইসান বাড়িটি কথা যে পাঠ নাম যদি পাঠ পার্চকাত বলিকরি নিজের মন ভিতরে হেজিকাত ভাবজকাত আর একাবদ ভল একাবদ মন্দ বুঝরাল দাদ বলিকরি ই জেতের বদ অন্টা হেকরি আতলদার আর আরুটা বাড়িটি কথা যে অন্টা কুকায় ধি খালি বুঝরি মা বুয়ার গে কথা নিম যেন তেঙ্গালকার যে চাকরি বাকরি নাঞ্জান হলে ভি মা বুয়ার গেন কাপড়া লতা আইদান আদান সব হেঁদা চালিয়ান বুড়ি যেন তেঙ্গালকার অন্টা কুকায় ধিন আদান কামাঙ্গি আর উনটা কথা তেঙ্গা খাতির কি চি যে ওড়িয়ানু যেনতা তেঙ্গানার যে মা হেলে পাঠই মানে দেশ জীব আগেই বাগির তাহা নিম পাঠই মাঞ্জকার পাঠ পাঠকার বুড়িকি যেতে হিসাব নু ঠিক হিসাব নু চালাল দাল হলে নিমে হাদু বছর গে একানে ইয় ইয় পড়ানার একানে কি তামে পড়া গে লাগান ব্যবস্থা কামাল দাল
1: হ্যাঁ এঙ্গে আদু বছর তা পড়াতা গে মানে বহুত হানি কাঞ্জ কিছে আউ অনটা তা প্লস থ্রি কামচা দাও নার্সিং কামচ কিছে আর তাঙ্গান বেঞ্জা কামচ কামচ কাম কহাব আর ছোটে বোধ ডিগ্রি কামচ কিছে ডিগ্রি ইঞ্জিনিয়র আর তা ভুবনেশ্বর পাঠচা দার এখন চেষ্টা চালা বাজ কিছু তান নকরি চাকরি হিলাগান ইন্টারভিউ ফিন্টারভিউ বেশ কামালি আর এঙ্গে পয়সা কাউড়িতি এন এঙ্গে মা বুয়ার গে এড়পা গে মাল্লা চিনা ଯେତେ ହେବେ ଖର୍ଚ୍ଚା କାନ୍ତି ନା ଶ୍ୱଶୁର ଗାଡ଼ି ହେଡ଼ପାନ ଏହା ପୁତରା ଝିଆରି ବଡ଼ୁ ବାଡ଼ାରି ଗୁଠିଆସ୍କେ ଆଗଲି ପାରଦର ହେଲେ ତାମା ହେଡ଼ୁନ୍ ତା ମିଲର ହେଲେ ଏମାଗେ ତିଆଗେ ମାଖାତର ଖର୍ଚ୍ଚା ଚିଆ ମାଖାତର ବୋଲିକିରି ତାମାନ ପାଠତା ଚାନ୍ ସବୁ ମାନେ ଖର୍ଚ୍ଚା ବର୍ଚ୍ଚା ଏମେ କୁହାର ଘି ବାବୁସନ୍ଟା କୁହାବସ୍ ଆସିନ୍ ପାଠତାଗେ ଲାଗନ୍ ବହୁତ ଖର୍ଚ୍ଚା ତାନ୍ ଇଞ୍ଜିନିୟର ପାଠଚାସ୍ ତାଙ୍ଗାନ ହିଁ ଡିଗ୍ରୀ କାମତାଚ କାମ ଭୁବନେଶ୍ୱରନୁ ଆଜିକି ଲାଗନ୍ ବହୁତ ଖର୍ଚ୍ଚା ମାନିକିଚା କିନ୍ତୁ ଏନ୍ ଆକୁ ଯକର ଭି

0: ভাই,
1: কাম বলুছ?
0: আমার বাবু ডকেইছন।
1: এহারা হাসপাতালু হয়েছে, নাই যাই পারে।
0: এ দে 100 টাকা পঠেই দেইছন।
1: 100 পঠন কি 1000 পঠন, মুই নাই যাই পারে।
0: জনে পিলাতি নাই হি পারবা কে, মহা দুঃখ পাউজি।
1: হাসপাতাল কি আনো?
0: হুকুম করিছন আমার রুদ্রবাবু।
1: কাম বলু, রুদ্রবাবু হুকুম করিছন?
0: হ্যাঁ, আমার রুদ্রবাবু। তুমি আমার রুদ্রবাবুকে নিয়ে চিন ইলাকার বড়ে লোকান, যাহা কর্মি বয়েলে কলে, যাহাকে মার্মি বয়েলে মাইলে, আমার রুদ্রবাবু।
1: ম বড়ে বহঙ্গরান তোমার রুদ্রবাবু নেই?
0: বহঙ্গর বলুছ ভাই? তাকর দীপ্তিরি যে যাইছে সে খালি জানবা। জলদি চালো, দেরি হলে মতে সত্রি করম করবে আমার রুদ্রবাবু।
1: পিলাতি করবারটা সহজ বুতা নিয়ে, ঘরে নাই রখ, হাসপাতাল কে আনো। কেন আছে সে টুকিল?
0: আমার রুদ্রবাবুর ঘরে।
1: যা কহি দেবু যা, মুই নাই যাই পারে। তাঁকর যাহা করবার আছে করবে, তাঁকর দরকার থিলে মোর নিকে আইবে।
0: দেখো ভল মঙ্গল আছে বলে জলদি চালো।
1: থরে কহিলি পরে নাই যাই পারে মুই।
0: কহি তো দেমি নাই যাই পার বলি, হেলে তমে বি জানিথ ই কথা শুনলে কাড়া করবে যে আমার রুদ্রবাবু।
2: রুদ্রবাবু অছন?
3: কে?
2: মুই মদন।
3: আস আস, ভিতর কে আস।
2: জুহার আজ্ঞা।
3: জুহার জুহার। আজ পূর্ব দিগর বেল পশ্চিম আড়ে উদলা কেনতা?
2: বেল ঠিক দিগু, ঠিক বেলাতে উঠছি আজ্ঞা।
3: বাহ বাহ, আজ মুই কায় কথা শুনুছে? মোর কান ঠিক আছে তো?
2: দেখুন আজ্ঞা, ঠিক করে দেখুন, মোর মুহ তো ঠিক আছে।
3: হয় হো মদন মোহন, তমে ঠিক সেহি মদন হত?
2: দূসরা মদনটে বলে ভাবুলে কে?
3: মুই তো ভাই জুড়ে মদনর না শুনিছে। গুটে মদন শিবর আঁখি থি জলি যাই,
2: আর গুটে মদন
3: রঙিয়া টিকরার মদন, গেজা বেড়া মায়গণিয়া মদন।
2: হেলে ই মদন রুদ্রর আঁখি জলি নাই পারে।
3: 84 সিদ্ধ মানকর লেখে মহামহা গাড় ভিড় বিষম সন্ধি কথা কহি বসল না দেখুছে?

0: কথা তো সবুদিনের কথা, কথা কেবে গাঁর ভিড় ভিতরে নাই পশে। ই আমার লোকে কথাকে গাঁর ভিড় করে দেশান, কথার তীর ছাটে ছাটে যাইসি আর সিধা সিধা সলখাসি।
1: সত কথাটে কহেল হ মদন মহাপ্রু, তমকু যে দেখিছে আগু আজ পড়তে যা কে তুমি কহ। ছুয়া নু বুড়া তক যাহাকে গেজা ডুড়ু গজড়ু সুদুবুদুটে বলি কহি আসুলে, আজ তার মুহু ই অবিধা ব্যঞ্জনা লক্ষণর তীর ছিটিয়া কাণী মান শুনলে কিয়ে পড়তে যাবে কে যে তুমি সেই মদন বলি কহ তো।
0: সবুদিন সবু কথা নাই থাকে রুদ্রবাবু, আজ আপন যাহান আঘ নাই থাই, কি আও কিছু দিন গলে সেটা হেই নাই রহন, ঘায়ে তলে তো ঘায়ে উপরে, উপরে থিলে আমি ভাবুথিসু যেনতা তলকে নাই যাও, আউ যে তলে থিসি উপরকে যেবার লাগি ভাবিবি নাই থায়। সময়ার করামতি বুঝবারকে মনটে দরকার রুদ্রবাবু, সময়ার থাপড় সহেবাকে বনে পিঠিতে দরকার। আপন যাহা যাহা করুছন আপন ভাবুছন কিহে নাই দেখবার, কিহে নাই জানবার, ঘরর টাইট কবাট খাপি দেলে দিন তো রাত নাই হয়ে যায়, দিন দিন হেকরি রহেবা, খালি রাত হেলান বলিকরি ঘরকর মায়ন উসত হবা সিনে, রাত তার কলা কলা ডেনা নাই ঝারে।
1: তোমার কথা শুনি মতে সাধ বুড়ার কথা নিয়ে লেখে লাগুছে হো, কেনু জানল কেনু শিখল হ মহাপ্রু, পতর পিনা সবরেন কি লুহুকুটি লুহরেন এনতা উপে নাই জানি, কায় হুন্দর কিয়ে কলা হো, গুটা রঙে তোমকু বদলে দেলা, কালিদাসকে সিনা সরস্বতী সাতথর গর্ভে ধরি সাতথর জনম করি পণ্ডিত কলে, তোমকু কেন সরস্বতী নুয়া জনম দেলা হো, কেনথেই তোমার কণ্ঠে বসলা।
0: মোহর কথা তো আশ্চর্য লাগবা যে রুদ্রবাবু, হেলে আপনকর কথা, আপনকর কথা ই রাইজে ই ফাল মরলিথি কথা নি হই রহিযিবা, সুয়াঙ্গর সুর হই রহিযিবা, লীলা নাচর ঢুলক লেখে রায় সারা দুলকৌথিবা, আপন তো বড় লোকান, আপনকর হাতে ন সবু দে দেবতা বসৌছন, দান ধরম করি পারুছন, ধরমশালা বনৌছন, ফ্যাক্টরি হসপিটাল খুলুছন, হেলে
1: অটকি গল যে আর কিছু বাকি রহিগলা কে?
0: বাকি তো বহুত আছে, দেবতা পেতেন লাগি গুড়ি ভাড়ি বনৌছে বলি কেতে আউ ঠকবে, রুদ্রবাবু মনুষ লাগি কিছু করুন, মনুষকে বড় করুন।
1: মুই যাহা কর্মি বলুছে সেসবু কানা পশু মানকর লাগি? মদন বাবু তমে পিলা লোক, দান ধরম পাপ পুইন কথা তমে বুঝি নাই পার,
0: পাপ পুইন মনর বিকার আয় দেখবার ভঙ্গিটে আয়।
1: হা হা মতে আর পাঠ নাই পড়, কাঁথির লাগি মোর পাশকে আইছ ক?
0: মুই আপনকু তাগিদ করদেবা লাগি আইসছে, আউ কেতেদিন ই কঁচা মিচ কথা কহি ঘর সাধা সিধা লোক মানকু ঠকবে, আপনকু ই মদন তাগিদ করদৌছে, সে গেজা মদনকে ভুলি যাওন, ই গান ফের গুটে নুয়া মদন জনম হইছে, যাহাকে নিহে চিনন বেলে চিনভ, বনে করি চিনভ।
1: বয়সাখু বয়সাখু!
2: হজুর!
1: হব বয়সাখু!
2: আজ্ঞা।
1: ইথর তো চর্বি বড়ি গেল নকে?
2: মোর চর্বি কানা পড়বা হজুর, মুই কেনে ঘি গুরস মাছ মাছ পাইমি যে।
1: চুপ কর, কহ তুই মোর নিমক খাউছু কি নাই?
2: আজ্ঞা।
1: শুন দিনে মোর গুটে কাম কর, ই পয়সা গোঠা আর শুন।
2: হজুর ই কামটা করবার কে মতে বড়া অড়ুয়া অড়ুয়া লাগুছে হজুর।
1: নামক হারাম, করবাকে হবা, যা কহুছে কামটা করি করি আবু, খালি হাতে নাই আবু, সাফ করত সালে নেব কো, রুদ্র নারায়ণ কে নাই চিনি, আও বিচিন ভাকে বাকি রহিছে, যা।
3: থানা বাবু, থানা বাবু!
4: কে রে?
3: মুই হজুর দুই মানিয়া।
4: দুই মানিয়া হ কি চার মানিয়া হ, মোর কায় গলা কহ, কা করি আইলু, পহলা কেতে আনিছু দে।
3: কেনু পাইমে আজ্ঞা হজুর, আপন তোর সব পাঁচ টুকিটে আয়লা বেলকে দিয়েছিলে মোর গুরু।
4: আর বেশি নাই ধরি
3: মায় কে আজ্ঞা হজুর, আপন তমর ক্রিয়া
4: হয়ে বো, ই কুকুরা চিংড়া গুটে নাই আনিথি তুকে?
3: হজুর আজ্ঞা আপন কুকুরা কেনু পাইমি?
4: তমে সলে আজকাল বড়ে দিমাকিয়া হয়ে গেল নব, দে হে পাঁচ টুকিটে হলে দিয়ে তো, কিছু নাই আনি বলে কাঁ করমা,
3: গলা বেলে পকড়ি গুলগুলা গুটা দু খাইছি বলুথিলি যে।
4: ঘরকে গলে নাই গিলবু, বটে নাই খাইলে কারণ ভুকে মরি যাবু।
3: এ দে এ দে নন সিনা, হলে মোর ডায়েরিটা হলে লেখ।
4: ক কাই ডায়েরি লেখমি তোর?
3: মোর ঘর নু ছুয়াতে চুরেই নেই দেইছন।
4: যাব এন্তা ফসকা কথায় কানা ডায়েরি করবু? হনা কটা হ কি মর্ডার কর থানা কে আয়তু, কার চুরি হয়ে গলা কার খুরি নেই গলা ই সবুকে মুই ডায়েরি করমি।
3: খুরি গিনা নুহে আগা ছুয়াতে, ননি ছুয়াতে চুরি যাইছে, গুটে বলি ছুয়া আগা শ্বশুর সরমঙ্গলিয়া নেইছে বলে লোকে কুহা বুলা হউছন। আপন আজ্ঞা হজুর মা বাপ, আপন টিকে মনে করি চেষ্টা করবে।
4: তুই তো পহলু মনটাকে পাঞ্চা করে দিলু নব।
3: তোমার কি আজ্ঞা, আমার ফলে গলে চিয়াতে দেমি চাখনা করব।
4: হৌ হৌ ছুয়ার না কানা কহ?
3: সুকুন হ্যাঁ।
4: তার বুয়ার মা?
3: আমার মদন বাবুর পাল্লা ঝি।
4: কেন চুরি হেলা?
3: আমার গুরু কপিল বাহা ঘরু।
4: হৌ হৌ যা যা যা, গুরুদু বেল হেলান, মুই যিমি তোর ফালে যা।
3: আজ্ঞা মোর পাকিটটা সুইন হয়ে গেল আজ্ঞা, হেজন মোর পাঁচ টাকাটা মতো উধার দিয়েছি তো বলে পকড়ি পুকুড়া দুটা খাইছি বলুথিলি আজ্ঞা হজুর।
4: ইটা কাহ চাল খেলুছু রে? মোর কটিয়া লেখে দিশুছু, হেলে পুলিশ কর্মী তুই খরণ ছড়ে দেবু নেই। যা যা ভাগি থানো, পলা পলা।
5: কুল ফুডি ভার চবন্ত গতিরে দুই মানিয়া মুই খোকড়ো বুড়াটে থাউন থাউন মোর আগে এই কষি জনি লেখে ছুয়াটা ঝরি যেত কায়ব কায়ব হয়ে মুই তাকে মাইক বুটে দেবি রে, মতে সিনাই মানে মাইক বুটে দিতে রে।
3: ইন বিলম্ব নাই কর গুরু, চলো জলদি জিমা, চলো চলো ধুকা গড্ডি আছে, কেন বস বুড়া এই কলি ছুয়াটা টটি মুড়ি নেতা, মুড়টা মুরকুটি দেতা হলে কাহে দোষ গুণা করছিল ইয়ে
5: জগতি আউ ধরব নাই নরে দুই মানিয়া, ধরব নাই পূর্তিটা উৎপাতিয়া মান করেই গলান, উৎপাতিয়া মান করেই গলান।
3: উঠ মদন বাবু,
6: মোর শকুন কে কেন কে নেই চো, মোর শকুন কে কেন কে নৌ চো মৌসা, ই দশা মুই কেনতে সহনি মৌসা, ই চটিয়া ঘর লেকে মোর ঘরটা শুই নেই যিবা, মুই তাকে মোর ছেলে কেনতে মা শকুন, মতে নিশাখা করি পলি যাওছু রে মা, মতে নিশাখা করি পলি যাওছু মা, মো

0: রুদ্র মতে মতেই দেলা, হাতে টোকা গেছে ধরে দেলা আর কহেলা, যা মদনর জুয়াকে মারি দেব।
1: সরমঙ্গলিয়া, তুই এটা কান কলরে, তুই এটা কান কলরে সরমঙ্গলিয়া।
2: ইবুয়া লুরা তুই আ আ ভিতর কে আ, বড়া দিন এলু যে, কেতে থর তোতে ডকেই পঠাইছে জানিছো, তোর লাগি মোর ভিতরটা কেন্তা হউছে তুই খানে জানবু। শুনিলি মদন গেজাকে তুই বদলেই দেলু পরে, তুই কেম অন্তর জানিছিল, হ্যাঁ মহনি লগে দেলু গেজা পিলাটা, আজ পুষলা নাক সাঁপ লেখে ফঁ ফঁ করুছে, শক্তিময়ী হও তুই, তোর ভিতরে কানাটি অছে জরুর, হলে তোর মোর তো পহেলা ভাবে, তোতে না তো পহিল করে সঁপি দিয়েছিলি মতে, তুই লেকিন পর করে দেলু, পচরালু বি নাই।
3: মোর ছুয়া কেন অছে কহ?
2: ছুয়া? হ্যাঁ কায় ছুয়া রে, তুই পাগলি হয়ে গেলু নকায়?
3: নিয়ে হুয়ে নহেমি কেন মোর ছুয়াকে রকিছ, মোর হাতে সঁপি দে।
2: ও সে ফসকা কথাকে দুহুরেই করি আর কেলা,
3: মামুলি নৌকরি টাকা লাগে তুই মোর কুয়ারি পনকে মোর লাজ করে লাজকে লুটে পাতে দলি দিয়েছিল।
2: মামলি নৌকরি, নৌকরি লাগি লোকে কাণ নাই করুছন তুই জানিছু? আরে নৌকরিটি নাই পাইলে আজ কাণ হইতি তা তোর দশা, কেন থিত তুই? নাই না তোর ছুয়া, তাহাকে তো মুই পহলো সফা করে দিয়েছে।
4: যেন ছুয়াকে মুই মারি দিয়েছে বলে ভাবুছ রুদ্রবাবু? সে ছুয়া বঁচিছে রে মালুরা, সে ছুয়া বঁচিছে। মুই রুদ্র লেখে শয়তানটি নহে যে কলি ছুয়াটাকে জনম বেলু টি চিপি দেতি, তাহাকে মুই জনকর ঘরে সাইতি আইছে রে মা, সাইতি আইছে।
3: বৈশাখ মোর ছুয়া বঞ্চেছে, তুই তুই সত কৌছ, কেন অছে, কেন অছে মোর গলার মালি?
4: ঠাকুরকে পঠাইছে, ইহাতে সে ছুয়াকে ধরি করি আবা।
5: বৈশাখ নিমক হারাম, মোর নিমক খাইকরি মোর উপরে চড়ি বসুছু, ভাগ ভাগ ইঠানু।
4: এ বয়সাকু আপনকর গুমাস্তা হেকির আর নাই ন, গোটে পাপিটা ছিলি, এ সমী আর থাপটটা মতে মোর পথর লেখে ছাতি কে দুহলেই দেইছে।
6: গুমাস্তা বাবু, গুমাস্তা বাবু, গুমাস্তা বাবু।
4: কা হেলা ঝাকর, এনতা ঘবরালা লেখে দিসুছু যে?
3: কা হেলা ঝাকর?
4: কা হেলা বো, কা হেলা? সে ননি গান লুকে,
6: গান লুকে কহলে তোমার যেন ছুয়া কে তাকে হাতে সঁপি দিয়েছিল, সে ছুয়াটা কেভে কেন যাত্রা নু হজি গলা পরে, সে বাবু তাকে খুঁজি খুঁজি নাই পাইলে, শেষকে তাকে ন ঝুড়ি ঝুড়ি সড়ক বাস গলে।
4: যাত্রা নে, যাত্রা নে হজি গলা?
6: হ্যাঁ কেভে পরে ছচার হতলা যে সে ন ছুয়াটা গুম হয়ে গলা।
3: কই গলা, কেন কি গলা?
4: হজি গলা লুরা, মদন সুকুন, সুকুন তো নুয়ে রে মা তোর ঝি।
3: সুকুন, সুকুন মরছি, মরছি সুকুন।
6: হে উঠিবা, মদন তো হেনু হি বেটি আনিতলা ছুয়াটাকে।
2: সেই ছুয়া, সেই ছুয়া সুকুন হে, মুই জানিছিলি, হেতিল লাগি তো সরমঙ্গলিয়ার হাতে।
3: নাই এন্তা নাই পারে, মোর ছুয়া মরি নাই পারে, সুকুন মোর মরি নাই পারে, সুকুন।

0: Lura? Lura?
1: Lura? Kana dekho chho? I belante budi jiba. Pher raat heba. Raat tar kola tena jhari jhari sara prothi ke dhabi neba. Tome enta gote kola raat andharu. Mothe ukiya ke anicho. Jen deuria bandhi mothe manus korithila. Se munsar kamui korideiche. তোমার উপরে যেন লোকর হক থিলা সে তো গলা আউ ঘড়িকে মুই বি যিমি দুনিয়ার আইন নু তুমি মুই বাহার নুহে লুরা তোমকু ভেটবার লাগে দৌড়ি দৌড়ি পলাই আইছা তোমার নিকে ফতি কয়েবার লাগে এতে এতে ই ডেউরিয়া তোমার হাতে বাঁধি দৌছে মুই ফিরবার তক ই ডেউরিয়া তোমার দেখভাল করবা তুমি মতো পাশে দেলে দেই পার হেলে হেলে কথা দৌছে মুই কথা দৌছে লুরা তোমার মূর্তিকে তোমার প্রতিমাকে হনুমানের ছাতি রাম সীতা লেখে সাইতি করে রাখমি লুরা আস পিঁধেই দেমি আস লুরা গলা বেলে তোমার মা লেখে হরুদটা তোমার মা লেখে হরুদটা ঠিক কে দেখে দিও লুরা ঠিক দেখে দিও
2: মদন মদন মদন

0: এটা হিপহপরে হেলা, দেন ভরতনাট্যমরে চোল চোল মানে যেন কয়েসন না তনং কুতক তিকুতক দানি দিনাতম তাই।
1: তবলারি তাল কোটা তিন তাল অছি সেইয়া তো?
0: হ্যাঁ, মু পাঠ পড়ে, মোর অ্যাক্টিং বি করে, ডান্স বি করে,
1: হুম হুম
0: মতে পাঠ পড়িবা লি ভাল লাগে।
1: আচ্ছা, তুমি সবু যাক একা সাঙ্গে কাম করুছ যে কেতবে কোণ করুছ, নিজ পাই কেতবে সময় বাহার করুছ, কেমিতি নৃত্য পাই সময় বাহার করুছ, অভিনয় পাই সময় বাহার করুছ, পাঠ পড়িবা পাই সময় বাহার করুছ?
0: হ্যাঁ, ফার্স্ট মু সকাল 5 বাজে উঠছি, আও মু এক্সারসাইজ মানে করছে, পয়লা মু শ্লোক কইবি, ফের এক্সারসাইজ করিবি, ফের পানি পিবি, ফের মু ভারিবি স্কুল লাগে, যাবেকা স্কুল থিবা, ফের স্কুল নু 7:30 নু 1:30 তক আমার ক্লাস আছে, ফের হেন আসলা উতারু মুই সেনু গাছি, ফের মম্মা জান দিতু সেটা খাইছি, ফের টিকে ন্যাপ নেছি, ফের টিউশন স্যার আসবে,
1: বিশ্রাম করছ,
0: ফের স্যার আসবে পড়াবার লাগি 1 আওয়ার। হ্যাঁ, সেথিরে স্যার ম্যাথস পড়াবে, ম্যাথস খালি স্যার বহুত বঢ়িয়া পড়াছেন, লেকিন ম্যাথস রে মু তাকে তাঙ্কু ম্যাথস রে লাগি নিচ্ছে।
1: আচ্ছা, তুমি গণিত পাই স্বতন্ত্র শিক্ষক শিক্ষা গ্রহণ করুছ। আচ্ছা, এতে সবু বিষয়বস্তু রয়েছে, বিজ্ঞান হেলা, গণিত হেলা, সাহিত্য হেলা, কম্পিউটার সাইন্স হেলা, ইতিহাস, ভূগোল, বহুত বিষয়বস্তু রয়েছে। আচ্ছা, সবুঠু বেশি ভাল কোন লাগে তোমাকে পড়িবা?
0: ম্যাথস অ্যান্ড সাইন্স।
1: যা হো, আজির আধুনিক বৈজ্ঞানিক যুগরে যাহা পড়িবা কথা, প্রত্যেক জিনিস জানিবা পাই তোমাকে সেইয়া ভাল লাগুছি পড়িবা পাই। আচ্ছা, তুমি কহিল সকালে উঠিকি তুমি ব্যায়াম করুছ, শ্লোক পড়ুছ। আচ্ছা, কিছু আম শ্রোতাকে বি সেই শ্লোক কিছু কহিকি শুনেব?
0: হ্যাঁ, করাগিবস্তি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দ প্রভাতি কর দশরম সমুদ্র বসন দেবী পর্বত স্তন্ড মূলে বিষ্ণু পাদ পাদ সস্তক্ষ্যাসম।
1: খুব বঢ়িয়া, আও কিছি?
0: ওম ভূর্ভুবস্বঃ তস্যপিতুর্বরেণ্যম ভর্গো দেবর্ষি ধীমহি ধিয়ো যো না প্রচোদয়া। ওম গণেশায় নমঃ। ওম বক্রতুণ্ড মহাকার্য সূর্যকোটিস্মপ্রভা নির্বিঘ্নম কুজ মে দেবস্য।

0: দাদা,
1: হুম
0: কেনটা লাগলা গীত?
1: হ লাগলা
0: বাগু, আ কেতে ভল গীত তোমাকে দরকার কহ তো মায়।
1: নাই নাই ও ভাল লাগলা, কেনটা ভাল ভাল ভাল গীত পদে শুনালু বো তুই,
0: হয়
1: এটা কেনটা করু বলে কই মতলে যাও, ভাল গীত তে শুনালু বুঢ়িয়া লাগলা, তার বজাটা বুঢ়িয়া বাজুতলা তো
0: হয়
1: বলে মুই টিকে ভুল হয়ে যাইতে দেখো তো না, মুই কেনটা এনা করু থাকে
0: হ্যাঁ আইছি
1: বলে
0: দাদা।
1: হেনটা
0: হ্যাঁ আউ শুনো তো,
1: হ্যাঁ
0: সম্বলপুরি বজা বাজবা
1: ও
0: হুম কি গীতটে শুনব তো
1: আমার তো
0: নিজে গোড় হাত রো হেনতে হয়ে যাইছি না।
1: আউ গোটে কথা কইমি, আমার তো সম্বলপুরের লোক আমাকে তো ভাল লাগবা, তারপর এই যে এই দেশি বাজা মানে যেতে সব নাই গা, আমার সম্বলপুরর হো কি আসামর হো যেন যেন কাণ লোকবাদ্য মানে যেন সেটা আর মজা গোটে, আউ সে আর ওটা যেন আয় সেটা বি বাজা, সেটা বি সংস্কৃতি, সেটা বি গোটে কলা আয়, হলে ই জিনিস মানকর জানতা গোটে সোজ গান্তা, আমি ঘরে গীত গাউথমা গীত পদে জনে গাউথবা টেবুল পিটি কিনা বি সেটা গোটে অলগা মজা আছে।
0: হয়ে আউ চাষ কলা বেলে হলিয়া জেন গাউথবা
1: মনকে
0: মনি আইসি,
1: নিজে নিজে মামাই অন্তা জুতলা বেলে কাঁ কলা বেলে কাঁ কামটে কলা বেলে চাষ কলা বেলে পোলা রুলা বেলে কি বেড়িলা বেলে পদে পদে গীত বাহার যাইছে, সে তার যেন মধুর যেটা।
0: হ্যাঁ দাদা, আউ হেটা কিনি ভাব আয় বুঝল কে।
1: হ্যাঁ এই শুন তো,
0: হ্যাঁ
1: ভাবুয়া তো ঠিক আছে যে ইছেন পাক পুকা টিকে ফের বদলুছি, খরা দিন গলা যে বর্ষা দিন আইলে দেখ চড়ক চড়ক কেতে মারুছি,
0: আইছি দাদা
1: তে জীবন বি যাউছি, তো সবে টিকে আমি এই চাষি ভাই বোন মানে বি সব সবে টিকে সতর্ক রহিনা চলবার কথা,
0: নাই নাই চলবার কথা এ।
1: তারপরে ই সা বিছু কোন্টিয়া এটা না বর্ষা দিনে সেটা বি নিজে তো আইতে রহব, ছুয়া মন কবি টিকে বুঝে সই না এতে এটা মানে রখবার লাগ কথা, তুই বিন না আমার ছুয়া ছুই মানকু বাহার কে বাহার না করা বো দেখি গিরি করব,
0: আউ দেখু চকি নি খবর মানে কেনটা কেনটা শুনবালে মিলছে যে। হ্যাঁ তো সবকে দেখি গিরি তো আমি ফের চলমা নেই। হ্যাঁ বিলে কা বলছিলি কি
1: ক
0: এই পাগর কথা কহলো যে ফের জলদি যাও
1: নাই, হ্যাঁ তাহলে জিমা জিমা হ্যাঁটা হ্যাঁ চড়ক চড়কা দেখি গিরি।
0: হ্যাঁ হ্যাঁ
1: ডেরি হলে পর টিকে ডেরি ভাত কি বেলু তো বৈঠক সলানো কেনতা নুই আস বলবা সে ঘরে মলু, যাও যাও যাও যাও যাও
0: দাদা যাও সিনে। হ্যাঁ
1: যাও
2: এথর শুনন্তু দৈনিক বজার পরিস্থিতি সম্পর্কে সূচনা। সম্বলপুর বজারে মোটা চাউলর পাইকারি মূল্য কুইন্টাল প্রতি 3,000 টাকার 3,600 টাকা, সরু চাউল 4,800 টাকার 5,500 টাকা, চীনা বাদাম 8,500 টাকার 9,500 টাকা।

শ্রোতামানে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম শুণুচান্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর তেজাব কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করেছেন নীতিন মুকেশ, অলকা ইয়াগ্নিক এবং সবীর কুমার। জাভেদ অখতরঙ্কর গীত রচনা, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।